নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমরে আলোচনার বিষয় রয়েছে যোগ রক্ষে নিরোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, বিশ্বকু এক সূত্রে বাঁধি রাখা, বিশ্বজনক স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দেওয়া, যোগর প্রচার প্রসার করা আদিরে বিশ্বগুরু ভারত প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। বিশেষ করে যোগ ও যোগর উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে 2014 মসিহারু প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়ে আসুছি। এহাকু দৃষ্টিরে রাখি আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমরে আলোচনার বিষয় রয়েছে যোগ রক্ষে নিরোগ। এ বিষয়ে আলোচনা করিবা পাই আজ আম সহিত অছন্তি প্রাকৃতিক চিকিৎসক তথা বরিষ্ঠ যোগ প্রশিক্ষক খগেশ্বর ওঝা। তাঙ্ক সহিত কথা হইছন্তি অশোক রাউত।
1: স্যার নমস্কার।
2: নমস্কার।
1: আজির এই কার্যক্রমকে আপনার স্বাগত করছু।
2: ধন্যবাদ
1: স্যার। আমি জানন্তি প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতীয় যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস পালিত হয়ে আসুছে। এই দিবস পালনর উদ্দেশ্য কোণ, চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কোণ রয়েছে, এই বিষয়ে টিকে অবগত করাইবে।
2: আমার 2014 মশিয়া সেপ্টেম্বর 27 তারিখে জাতিসংঘর অধিবেশনরে আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী সমগ্র পৃথিবী কু প্রস্তাব দিয়েছিলে যে যোগ দিবস পালন করা। এবং সেই বর্ষ ডিসেম্বর 11 তারিখে জাতিসংঘর পরবর্তী অধিবেশনরে 193টি দেশর প্রতিনিধি মধ্যে 177 জনকর স্বীকারোক্তি পাই বিশ্ব

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, স্বাস্থ্যপ্রদ জীবনযাপন পাইঁ জীবনশৈলীরে সন্তুলন নিতান্ত জরুরি। তেণু জীবনশৈলী ও খাদ্যপেয় আদিরে সন্তুলন রাখন্তু। কার্যব্যস্ততা ভিতর নিজ পাইঁ কিছু সময় নিহাতি বাহার করন্তু। নিয়মিত কিছু সময় ব্যায়াম করন্তু। স্বাস্থ্যপ্রদ আহার গ্রহণ করন্তু। খাদ্যরে লুণ যথাসম্ভব কম খাইবা পাইঁ চেষ্টা করন্তু। সতেজ পনিপরিবা ও ফলমূল খাআন্তু। খাদ্য সঠিক সময়রে খাআন্তু। মদ্যপান, ধূম্রপান, তমাকু সেবন ঠারু নিজকু দূরেই রাখন্তু। শরীরে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেলে ডাক্তারঙ্ক সহিত পরামর্শ করন্তু। ডাক্তারঙ্ক বিনা পরামর্শরে কোনোসি ঔষধ সেবন করন্তু নাহিঁ। এইভাবে কতটি কথা প্রতি সচেতন রহিলে শরীর সুস্থ রহিপারিব, আউ জীবন বি হইপারিব সরস সুন্দর।

0: और लोक संगीत में बांसुरी की भूमिका। 1 जुलाई से सुबह और शाम 6:45 सिर्फ विविध भारती पर।
1: আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 MHz যোগে প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রম। কার্যক্রম আরম্ভে আসন্তু শুনিবা আজকা গুন্ডারাজ কথাচিত্রর এই গীত। কণ্ঠশিল্পী মানে হলে অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক, সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন, গীত রচনা সমীর।

পরবর্তী এই কথাচিত্র বিবিহূত এসি। কণ্ঠশিল্পী মানে হেলে অনুরাধা পড়ুয়াল এবং মোহাম্মদ আজিজ। সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল। গীতরচনা সমীর।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আমারত এবে বিকাশ যাত্রার আগুক বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্ক বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছন্তি। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রাখুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করুছন্তি বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
1: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার যুববর্গঙ্ক সশক্তিকরণ, দক্ষতা বিকাশ এবং রোজগার সৃজন উপরে বিশেষ ধ্যান দিয়ে আসছন্তি। যেমিতিকি স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, পিএম মুদ্রা যোজনা ভলি অনেক যোজনা মাধ্যমে যুবক মানুষ স্বাবলম্বী করা সহ নূতন নিযুক্তি সুযোগ সৃষ্টি মধ্যে করা যাইছে। যুববর্গঙ্ক পাই কেন্দ্র সরকার প্রমুখ ভাবে অনেক অবদান দিয়েছেন। যেমি আমি কহুলে টিকি আগুন স্কিল ইন্ডিয়া মিশন কোটি কোটি যুবক বৈষয়িক তথা বৃত্তিগত প্রশিক্ষণ প্রদান ভিতরে তা মাধ্যমে করা যায়। আপনার জাঁচান পিএম মুদ্রা যোজনার আপনার উদ্যমী মানুষ বিনা গ্যারেটি ঋণ যোগাই দিয়া যাচ্ছে। সেতু ঋণ নেই অনেক উপকৃত হয়েছেন, সে নিজের শিল্প দোকা ব্যবসায় সে প্রতিষ্ঠা করছেন। সেমতি স্টার্টআপ ইন্ডিয়া কথা আপনার জাঁথে নূতন স্টার্টআপ এবং ইনোভেশন পাইকি যে নবসৃজন বলি আমি কোথায় পাই স্বতন্ত্র পাণ্ঠি এবং সহায়তা প্রদান করা ব্যবস্থা করছেন কেন্দ্র সরকার। আপনার জাঁথে আউট কথা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 20 কথা আপনার বারম্বার শুণুছি। ওড়িশার এপর্যন্ত লাগু হয়ে নাই, এই বর্ষ ঠার লাগু হয়েছি। বৃত্তিগত এবং রোজগার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগু করা যাচ্ছে। আগুন পিলামানে পাঠ পড়ুলে কিন্তু সেমানকর ডিগ্রি মিলুলা, কিন্তু তাঙ্ক পাখে যে বৃত্তিগত জ্ঞান তাঙ্কর কম রহুতলা, সেথিলাগি সেমানকর কামকু যোগ্য হয়ে পড়ু নথিলে। শুনিথিবে খেলো ইন্ডিয়া ক্রীড়া ক্ষেত্রে যুব প্রতিভাবানকু প্রোৎসাহিত করা সহিত আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যাচ্ছে। রোজগার মেলা মাধ্যমে সরকারি স্তরের নিযুক্তি পত্র বণ্টনকু তাকে একদম সরলীকৃত করে দিয়া যাইছে। ডিজিটাল ইন্ডিয়া কথা তো আমি সমস্ত শুনি আসছে। বর্তমান সমস্ত হাতের মোবাইল ফোন এবং সেথিরে আমি ইউপিআই মাধ্যমে আমি পেমেন্ট করুছে, সেটা যুবক মানুষ কিভাবে ভাবে সাহায্য করছে সেটা জানিবার আবশ্যকতা আছে। ডিজিটাল ইন্ডিয়া মাধ্যমে আইটি সেক্টর এবং টেকনোলজি ক্ষেত্রে বহুত মাত্রায় আমি সুযোগ সৃষ্টি করা যাইছে। গোটে কথা নিশ্চিত ভাবে এটি কহিবু, ভারত বিশ্বর সবুঠু অধিক যুবক যুবতী মানকর রাষ্ট্র। এই যে বিশাল যুব পিঢ়ি ভারত এক বড় অর্থনৈতিক এবং সামাজিক শক্তিরে পরিণত করিয়াকু সামর্থ্য রখন্তি। আমার বিশ্বর সর্বাধিক যুবপিঢ়ি কথা মু যে কহুথিলি, গোটে বড় ভাগ হচ্ছে 25 বর্ষর কম বয়সর যুবক যুবতী। আউ গোটিয়ে হচ্ছে অন্যান্য বিকশিত রাষ্ট্র গুলিক আছে, যেমিতিকি জাপান কুহাযাইপারে, চীন, যেগুলা সব বিকশিত রাষ্ট্র কথা আমি কৌছে, তাঙ্কর তুলনারে ভারতের কার্যক্ষম জনসংখ্যা, কার্যক্ষম মানে হচ্ছে যেমানে ওয়ার্কিং এজ পপুলেশন, যেমানে কামকু যাউছন্তি, সেমানকর সংখ্যা সর্বাধিক এবং সেমানে দীর্ঘ সময় ধরে মধ্য কাম করে পারিবে। আপনার যে আন্তর্জাতিক স্তরের ভারতীয় যুবক যুবতী মানকর কুশলী যুবক যুবতী মানকর বহু চাহিদা রয়েছে। সেথিলাগি অনেক দেশের শ্রমিক এবং কর্মচারীকর অভাব দেখা যাওতলা বেলে তাঙ্কর জনসংখ্যা বহুত কম, তাঙ্কর বৃদ্ধক সংখ্যা বেশি, তেমনি সেথিপাই আমার ভারতীয় যুবপিঢ়ীঙ্কর সমগ্র বিশ্বকু কুশলী শ্রমশক্তি যোগাউছন্তি এবং আমি মধ্যে সেথিরু রোজগার বি করুছে। আমি ভারতকু রেমিটান্স বা বৈদেশিক মুদ্রা আমার দেশকু আসুছে, যেমিতি আমরা রপ্তানি কলে আসে সেইভাবে ভাবে যুববর্গ ভারতকু বহুত মাত্রায় সমৃদ্ধ করুছন্তি। এই যে ভারতের এই বিশাল যুব জনসংখ্যাকু এক সুযোগে পরিণত করা আমি কোথায় সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না আপনার শুনুথিবে সবুলে সেই কথা আমি কৌছে, এটা গোটে সুযোগ। ভারতের জনসংখ্যা কথা আমি কহবা যদি 65% যুব পিঢ়ি আমার দেশের অনেক, তাঙ্ক সংখ্যা হচ্ছে প্রায় 35 বর্ষর কম মানুষ আমি যদি কহবা, তাহলে ছোট ছুয়া জন্ম হয়েছিল ছুয়াঠার 35 বর্ষ যায় সেমানকর সংখ্যা প্রায় 91 কোটি, মানে সমগ্র জনসংখ্যার 65%। সেইভাবে ভাবে 25 বর্ষর কম বয়সর হচ্ছে 50%, তাঙ্ক সংখ্যা 70 কোটি। এই যে আমার হচ্ছে কুহাযিব যে এই যে হারাহারি বয়স যদি আমি দেখিবা যুবক মানকর বহুত কম, আমার যেমিতিকি চীনরে আমেরিকারে

মতওয়ালা আখিরে মুহ হাজারে প্রেমিকার বসা, মতওয়ালা আখিরে মুহ হাজারে প্রেমিকার বসা, হেলে হেলে দেই পারি নাহি আজি যায় কাহাকু।